আকাশবাণী চুচানপুর জিঙ্কা নিদিন সঙ্গে মিনিট সমিন তুকিল হনিন থাদু প্রোগ্রাম কি পান্তায় জিঙ্কা রেডিও আইজৌসি জিঙ্কা ভা তুনি জিঙ্কা আহি এস চিং নো আকু না লুংলেনলা ইংাই দিও হি তুই নাজহিতে এস চিং নো ইন লুংলেনলা সা মাসা পেনা দিন থিং সে থেলো কহিন খু গাই তাওতে

আকাশবাণী চুরচানপুর এফ এম এ গাহার জালে খাত পয়েনলিয়া পানহং কি পোয়াং পাইটে প্রোগ্রাম হি আমসা ইনগাই হেতু তে নিতাক ফা তুই তাক হু না পাইটে প্রোগ্রাম আইগা ইডিং হি ইলে লাতেল পাথিয়ান ফাত না দে আনহন তেল হোম তেউ ইংাই দিং ওয়া হাই বানা থুগিয়ান এ হৌলিম না ইনকোয়ান কি বুল ফু না কি তোলাই খোটাং ইন পয়ম চি থুপি পানসানা রিফারেন টি পুম পাউস পাউনুন সাং লে এলভিস তুনগিন দাম তে হৌলিম না International Day of Family tu ni ahi to kitona ki kha heading a kha khyak masak na pending ahi ole tu ina pathian phatna la ngai ipan pa mai dingwa latel pathian latel ahia latel khatna dinguna BYF Hebron EBCC 10 asaku topa keding in na hoinge chila ingai khedingwa dia hon tel tu ahi le moite ahi tu ni ngai ta ding